0: সম্পর্ক রকম হোক তোমারই সাধনক নম্বর এখন করে সম্বন্ধে সূচনা পালবাড়িকালে লাগু উপর দিন
1: ডিজিটাল কালার ল্যাব তথা জ্বালাময় অফসেট প্রেস সোলু দুটকু মোটাগর তালিকা পাঁচ চোল কুম্বু।

0: সুন্দরক রকম তোমার সাধন নগর একিমগড়ের সম্বন্ধে সূচনা আদরণীয় সেবাগ্রহী মহানুভাবহরু তপাইলে আপনি সওয়ারী সাধনকে বাস্তব রূপমা বুঝাউন পর্ সওয়ারী কর নবীকরণ বস্তু লগায়ত অন্য কর সম্বন্ধে বিতরণ হেনকা লাগে সম্বন্ধিত ইয়াতায়াত কার্যালয়মা গেলে কর প্রিন্ট মান্য ব্যাঙ্ক ভোচর গর্ন অগি সওয়ারী কর তথা বস্তু একিম গর্ন তথা কর বুঝায় পছি প্রাপ্ত হুম বিমা আপনি বুঝাইক করকে রকম আপনি সওয়ারী নম্বর একটি গর্ন হুম এসে সূচনা মারফত অনুরোধ করিস
1: কৃষি প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় ফিরাত
2: মৌসুম সম্বন্ধে সহী সূচনা প্রাপ্ত করাও সুরক্ষিত ভবিষ্যৎ নির্মাণ করাও মৌসুম তথা জলবায়ু সম্বন্ধে সূচনা নিয়মিত দিনে করাও মৌসুম পূর্বানুমান জানকারী নিয়মিত রূপা নিয়ে করাও প্রাকৃতিক বিপদ জোখিম নিয়মিকরণ সচেত বনাও জলবায়ু পরিবর্তনকা অসর ঘটানো সামূহিক প্রয়াস করাও বন সংরক্ষণ বৃক্ষারোপণ সক্রিয় সহভাগিতা জানাও ঊর্জা বর্ষক তুচ্ছ ঊর্জাকে প্রয়োগ বনাও বাতরণ প্রদূষণ নিয়ন্ত্রণ জিম্মার বনাও বাতরণ সংরক্ষণ করাও জীবন
3: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রণালয় কোশী প্রদেশ দ্বারা জনহিতমা জারি সন্দেশ
2: বালবালিকালাই লাগু ঔষধ দুরুপয়োগ করতে
4: লাগু ঔষধ সামাজিক অপরাধ হো কুহু কসৈলে প্রয়োগ নগর বালবালিকালাই লাগু ঔষধ প্রয়োগ টাড়া রাখু বালবালিকা সঙ্গতমা ধ্যান দি লাগু ঔষধ বাট হুনে হানি র কানুনি পরিণাম বারেমা জানকারী দি বালবালিকা সঙ্গ নিয়মিত সংবাদ গর্নে গরু বালবালিকালাই ঘরমা মাঙ্গার সময় দিনে গরু বিদ্যালয়মা জীবন উপযোগী শিক্ষা দিনে গরু বালবালিকা সকারাত্মক গতিবিধি প্রোৎসাহন গর
1: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় কৃষি প্রদীপ দ্বারা জনহিতমা সারি সন্দেশ
0: তোমারি সাধনকে ইঞ্জিন ত্রিপুরি সম্বন্ধে সূচনা আদরণীয় সেবাগ্রাহী মহানুভাবহরু তপাইলে আপনি সওয়ারী সাধন নয়া খরিদ গর্দা নামসারি গর্দা সওয়ারী সাধনকো ইঞ্জিন র চেসিসকো অবস্থা রুজু বা অন্য কুনে কলফেট ভয় নভয়কো রুজু গরের মাত্র খরিদ বিক্রি গর্নকা লাগি এসে সূচনা মারফত অনুরোধ গরিন্ছ
1: কোশী প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় ফিরত
0: সড়ক প্রয়োগ গর্দা ধ্যান দি সড়ক সীমা অতিক্রমণ নগরু সড়ক সীমামা অস্থায়ী এবং স্থায়ী সংরক্ষণা নির্মাণ নগরাও সড়কু নামে ঠল তথা পানি বিকাশ বন্ধ হন নদী সবারি চলাউন্দা নিয়ম অনুসার পালনা গরু রোগরাও সবারি চলাউন্দা ট্রাফিক নিয়মকু পালনা গরাও সবারি সাধনা ঝুলিয়ে রা ছতমা বসে রাত্রা নগরাও সড়কু ক্ষমতা ভন্ডা বড়ি ভার প্রয়োগ নগরাও জেব্রা ক্রসিং বাট মাতৃ বাটো কাটি গরাও সড়কু তৎকাল মধ্যসীমার গড়ে গরাও যাত্রাকু ক্রমা কোন সমস্যা ভয়ে নদীকু প্রহরীলাই খবর গরাও
3: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রণালয় কোশী প্রদেশ দ্বারা জনহিতমা জারি সন্দেশ
2: মৌসুম সম্বন্ধে সহী সূচনা প্রাপ্ত করাও সুরক্ষিত ভবিষ্যৎ নির্মাণ করাও মৌসুম তথা জলবায়ু সম্বন্ধে সূচনা নিয়মিত দিনে করাও মৌসুম পূর্বানুমান জানকারী নিয়মিত রূপা নিয়ে করাও প্রাকৃতিক বিপদ জোখিম নিয়মিকরণ সচেত বনাও জলবায়ু পরিবর্তন কা অসর ঘটানো সামূহিক প্রয়াস করাও বন সংরক্ষণ বৃক্ষারোপণ সক্রিয় সহভাগিতা জানাও ঊর্জা বর্ষক তুচ্ছ ঊর্জাকে প্রয়োগ বনাও বাতরণ প্রদূষণ নিয়ন্ত্রণ জিম্মার বনাও বাতরণ সংরক্ষণ করো জীবন রক্ষা করো
3: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় কোশী প্রদেশ দ্বারা জনহিতমা জারি সন্দেশ
0: ইউনি হিংসাবাট বচনের বচাও লঞ্চনী হিংসা সামাজিক অপরাধ হো বালবালিকা লঞ্চনী হিংসাকে জোখিমা হন সক্ষম হিংসা সিমিকি আফন্ত সাথে ভাই পরিচিত নাতিদার প্রস্তুতিবাট হন সক্ষম অভিভাবকলে আপনার সুরাসুরিকে ব্যবহার খেয়াল রাখুন বালবালিকাকে চাল জমন পানি দেহনা অস্বাভাবিক পরিবর্তন আয়ক হন সক্ষম কিস্তি পাইলে উনহর সঙ্গে তৎকাল কুড়া গড়াও বালবালিকা সঙ্গে নিয়মিত সম্পাদ গ্রহণ করাও
3: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রণালয় কোশী প্রদেশ দ্বারা জনহিতমা জারি সন্দেশ
5: नागरिक सहायता कक्ष संचालन हुने सम्बन्धी सूचना अदली सेवा ग्रही महानुभावहरू यातायात व्यवस्था कार्यालयबाट प्रभावकारी सेवा प्राप्तिको सहजीकरणको लागि नागरिक सहायता कक्ष संचालन गरिएको छ। उक्त कक्षबाट निशुल्क सेवाहरू प्राप्त गर्न सक्नुहुनेछ। सेवा प्राप्तिको लागि नागरिक सहायता कक्षमा सम्पर्क राख्न अनुरोध गरिन्छ। सेवा प्राप्तिमा कसैको प्रलोभन नगरी आफ्नो सेवा लिन हार्दिक अपील गर्दछौ। सेवा प्राप्तिमा कुनै गुनासो भएमा हुनासो सुन्ने अधिकार कार्यालय प्रमुख शर्मा सोझै सम्पर्क राख्न सक्नुहुनेछ।
3: कोशी प्रदेश सरकार आन्तरिक मामिला तथा कानून मन्त्रालय विराटनगर।
6: दिदी आज बहिनीहरूसँग के भएको? छिटो घर पनि आउनु, एक्लै बस्न रुचाउनुहुन्छ। दुबाउँदै पनि जानु भएको छ। पहिला खुब पढ्ने मान्छे, अहिले किताबै हेर्न मान्नुहुन्न। नै पहिला त त्यस्तो मान्छे हुने, के भएछ त? दुःख गरेर कमाएको पैसा बैंकमा अलिअलि जम्मा गर्दै थियौ। अस्ति घरको लागि केही सामानहरू किन्नु पर्यो भनेर निकाल्नु गएको, पैसा नै छैन। सानो सानो कुरामा किसकिस मात्रै गर्नुहुन्छ। घरबारै बिग्रिने जस्तो पो भइसक्यो। लौना दिदी सम्झाइदिनु पर्यो। यो त मागौँछु कलकत्तामा बस्नु जस्तो लक्षिन्छ त। कोटेसी मागौँछ त भाइ, के भएको तिमीलाई? निधाइदी भन त।
7: खै दिदी, के भन्नु? साथीहरूले गाँजा खानालाई जबरजस्ती गरे, मैले पनि नै भन्नै सकिनँ र खाएँ। त्यसपछि बिस्तारै बारी हुँदै गयो। अहिले त लड लागेछ, छाप्नै सकिनँ। अहिले पनि गाह्रो भइरहेको छ।
6: गाह्रो साह्रो मलाई केही थाहा छैन। अब खुरको सबै छान्नुपर्छ। तिमी त हाम्रो सहारा हो, किन यसरी बर्बाद हुने काम गर्दैछु? सम्झ त, हाम्रो आमा बुवाले समाजमा बनाउनु भएको जित प्रतिष्ठा छुट्टै छ। यसको संरक्षक तिमी त हो।
7: हुन्छ दिदी, धन्यवाद। अब म सबै छाडेर एक असल नागरिक बन्ने प्रयास गर्नेछु। मेरो श्रीमतीलाई पनि धेरै दुःख दिएको छु। मेरो सबै थोक परिवार हो, मलाई माफ गर अनि सुधार्ने मौका दिनु।
6: बारिशमा लस सुविधा गरी धुनेचुरी तिराउने वस्तु वा पदार्थ लागू पदार्थ वा लागू औषध हो। विश्व स्वास्थ्य संगठनले लागू पदार्थलाई स्वस्थ शरीरको लागि प्रयोग गर्न आवश्यक नभएको पदार्थ भनेर परिभाषित गरेको छ। यस्ता पदार्थले बारिशको केन्द्रीय स्थायी प्रणालीमा प्रभाव पार्नुको साथै उसको भावना र सोचाइमा परिवर्तन ल्याउँदछ। त्यसैले लागू औषधको प्रयोग प्रसार प्रसार रोकथामा जोड दिनु स्वस्थ जीवन सभ्य समाज दुर्भावमा हाती मालु। लागू असर बुक्का समाज दुर्भावका लागि जिल्ला प्रशासक कार्यालय सुलुखु र सुलु एसएमको संयुक्त प्रयासमा जनहितमा जारी छ।

ছড়িগা ঘুম জানা বাঘ ভালো বিড়া হাতি চিকন পাশে পাছি জানক ছেড়ে হুঁচা চুপচাপ বসে।